শ্রোতা বন্ধু শুনুছন্তি সুগম সঙ্গীতর বিশেষ কার্যক্রম সুরঞ্জনী। কার্যক্রমর শেষ গীতটি শুনন্তু। গীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন মনসিনী পট্টনায়ক ও সুশান্ত কুমার পাণি।

শ্রোতা বন্ধু শুনছেন হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম কার্যক্রমের পরবর্তী গীতটি কথাচিত্র পতি পত্নী ওর ওদোরু শুনন্তু গীতটি গাইছেন বাদশাহ ক্রিস মন্ডল কিশোর মন্ডল ও ইপ্সিতা গীত রচনা বাদশাহ ও কুণাল বর্মা সঙ্গীত বাদশাহ হিতেন ও দেব সদানা

টয়লেট এক প্রেম এক প্রেম কথা এই কথাচিত্রর গীতটি শুনন্তু। গীতটি উদ্ধত কণ্ঠরে গাইছেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল। গীত রচনা সিদ্ধার্থ সিং। সঙ্গীত বিকি প্রসাদ।

ইয়াদে শুনুন বিজয় মল্লঙ্ক লেখাতু কথাচিত্র আকাশে কি রঙ্গ লাগিলার এই গীতটা। গীতটাকে গাইছেন নিবেদিতা, সঙ্গীত বিকাশ দাস।

ইহাতে শুনুন নিজামক লেখা তু কথাচিত্র হিরোর ই গীতটাকে। গীতটাকে গাইছেন সরিন ভট্ট আও পামেলা জেন, সঙ্গীত দীপক কুমার।

আর ইয়ে চেলা আইটা মুই কাণে পিঁধিছে আর এটা পরে সাপর মেড়ুহার মালা গুরু বুড়া মতে পদ দেলা গদ দেলা যন্ত্র মন্ত্র দিয়ে পিঁধে দেলা এই হাড়র মালা আর এ চেলা শুন সাপর যায় তোর গুণ আট নাক সুরচিতি বারো বুড়া তেরো জাতি কালে কলে দুশে নাক আর রাতি রনা দিনে কণা চাবলে রনা বুধিবনা গদ পদ কিছু নেই থিলে জনা তোর দিহি পড়ি যা জাম কালা।

আর ইয়ে চেলা ধর ডমরু মূল করছে সাপর খেলা, আর ইয়ে হচ্ছে দুধিয়া না কি হচ্ছে তেঁতলিয়া, আর ইয়ে হচ্ছে কালী না কি হচ্ছে গুখরা, আরে বাহার বাহার রে বাহার বাহার রে বাহার বাহার রে বাহার বাহার কালে।

কৈলাশ খের আর সান গাইথিবা এই গীতটা শুনুন ফন সিনেমানু। গীত লিখিছন প্রসূন যোশী, সঙ্গীতটি সজাইছন যতীন ললিত।

বিন্দাস সিনেমার এই গীতকে গাইছেন শান আর সুনিধি চৌহান, লিখেছেন সঞ্জয় ছিল, সঙ্গীতটি সাজিয়েছেন অনু মল্লিক।

জেসমে টু সিনেমার এই গীতকে গাইছেন কে কে? গীত লিখেছেন আর্কো আর মনীষ মাখিজা, সঙ্গীতটি সাজিয়েছেন আর্কো প্রভু মুখার্জী।

শ্রোতা বন্ধু, কোনসি রাষ্ট্র বা সমাজের উন্নতি কেবল প্রাকৃতিক সম্পদ উপরে নির্ভর করে না, বরং সেই দেশের লোকমানকর পরিশ্রম, সত্যনিষ্ঠা এবং কর্তব্যবোধ উপরে নির্ভর করে। যে দেশের নাগরিক মানে কর্মক উপাসনা বলে গ্রহণ করতে, সেই দেশ সদা উন্নতি পথে অগ্রসর হুয়ে। জনে চাষী যদি নিষ্ঠার সহিত চাষ করে, দেশের খাদ্য সুরক্ষা নিশ্চিত হুয়ে। জনে শিক্ষক যদি আন্তরিকতার সহিত শিক্ষাদান করতে, তবে দেশ শিক্ষিত এবং সচেতন নাগরিক পায়ে। জনে ডাক্তার সেবা মনোভাবে চিকিৎসা কলে সমাজ সুস্থ রহে। জনে সৈনিক নিষ্ঠার সহিত সীমার সুরক্ষা কলে দেশ সুরক্ষিত রহে। এথর শুনন্তু শর্মিলি কথাচিত্রর এই গীতটি। দ্বৈতকণ্ঠে গাইছন্তি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। গীত রচনা নীরজ, সঙ্গীত নির্দেশনা এস ডি বর্মন।

শ্রোতা মানুষ জনাই দেছু যে আজ দিন গোটা বাজি 20 মিনিট ঘর সংসার কার্যক্রমর সাহিত্য ধর্মী ক্রম মনোরমার রয়েছে আলোচনা ওড়িয়া সাহিত্যের নারী এক দলিত অনুভব আলোচিকা অনন্য বেহরা অপরাহ্ন 3টায় কিষান সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা আধারিত কিষান ভাষার কার্যক্রম মাক্কা পোপো ঝক্কা ঝক্কা প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ কুমার পিং এথিলা আজি প্রসারিত হওয়া থিবা কিছি কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনন্তু NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম।

0: অনুমান। এছনির মুখ্য খবর ইন শেষ হলা, এতার উত্তর মুখ্য খবর শুনি পারবে সঞ্জে 6:05 থি।
1: শুনুলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনতু লোকগীত কার্যক্রমের পালা পরিবেশন করছেন বৃন্দাবতী মরাই এবং তাঙ্ক সাথী মানে।

0: লক্ষ্য রাখবে মোর বিদ্বান মন্ডলী।
1: আচ্ছা
0: বর্তমান আমি বিষয়বস্তু দিগক গমন করিবা। রাগ পড়ছে আজ্ঞা রসকল্যা, লেখিলে গায়ক শিরোমণি নিরঞ্জন কর। আরে

শ্রোতামানে শুনছেন ওড়িয়া লঘু সঙ্গীত কার্যক্রমের পরবর্তী গীতটি শুনন্তু কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়, গীত রচনা অরুণ মন্ত্রী।

0: শ্রোতা বন্ধু, আমি মানে ভালোভাবে জানিছে জল হি জীবন, বুন্দায় জলর আবশ্যকতা কেতে তাহা উপলব্ধি করিছে। উভয় উদ্ভিদ ও প্রাণী জগত পাই জলর ঢের আবশ্যকতা রহিছি। কহিবাকু গলে জল বিনা পৃথিবী তথা মানব জগত তিষ্ঠিবা অসম্ভব। এই জলর মহিমাকু বুঝি আম কেন্দ্র সরকার বিশুদ্ধ পানীয় জল যোগান ব্যবস্থা করিছন্তি। এই যেমিতি জল জীবন মিশন, হর ঘর জল বা প্রতি ঘরকু জল যোগান পরি অনেক কল্যাণকারী যোজনা। গাঁ গাঁরে কিপরি নলরু পানি উপলব্ধ হয়ে পারিব সে দিগরে অনেক পদক্ষেপ নিয়া যাইছি। বিভিন্ন জলবাহিত রোগরু লোকে কিপরি মুক্তি পাই পারিবে সে দিগরে মধ্য কার্য করা যাইছি। শুদ্ধ পানীয় জল প্রাপ্ত দ্বারা লোকে কিপরি নিরোগ রহিপারিবে সেথিপ্রতি দৃষ্টি দেইছন্তি আম কেন্দ্র সরকার। তেবে শুদ্ধ পানীয় জল পাইবা দিগরে সরকার কি কি পদক্ষেপ নেইছন্তি, জল সংরক্ষণ দিগরে লোকমানকু কিপরি সচেতন করা যাউছি, জল হি জীবনর মন্ত্রকু বুঝি আমি কিপরি জলর সদুপযোগ করিবা, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় কেন্দ্র সরকারক যোজনা সমস্তক পাই শুদ্ধ পানীয় জল। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ওড়িশার জল মানব ভাবে জনাশুনা সমাজসেবী রঞ্জন পণ্ডা।
1: যেমন আপনার জানুথিবে সারা পৃথিবী কুহতু, ভারত কুহতু, আমার ওড়িশার

শুনতলে হিন্দি ভক্তি সঙ্গীত। কণ্ঠশিল্পী ছিলেন রাজলক্ষ্মী সঞ্জয়, গীতরচনা সুরেশ তিওয়ারি যশ, সঙ্গীত সংযোজনা শৈলেশ দানি। শ্রোতামানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। শুণন্তু আজ আম কেন্দ্র প্রসারিত হওয়ার কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা। আজ রাতে 8:30 শুনবে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে লঘু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিদুষী সিপ্রা বোস। রাতে 9:15 শুনবে স্পটলাইট কার্যক্রম রিলিক প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। আজ রাতে 9:30 শুনবে পব্লিক স্পিক রিলিক প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। রাতে 10:10 শুনবে গীতনাট্য নীলাদ্রি বিজে, রচনা অভিমন্যু বরাল, প্রযোজনা বসন্ত মহান্তি, সঙ্গীত প্রফুল্ল চন্দ্র বেহরা। কার্যক্রমক রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। এথিলা কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনন্তু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে লঘু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হচ্ছেন বিদুষী সিপ্রা বোস। প্রথমে পরিবেশন করবে পাহাড়ি দাদ্রা।

0: একথারে যে কেই স্ত্রী লোক তো রাগ করিব হি প্রভু।
1: তুমি কহু না দেবর্ষি, ঘর কথাটাকে দাণ্ডে পকাই লোকহসা করিবাটা কোন লক্ষ্মীকর ঠিক হলা?
0: নারায়ণ নারায়ণ, প্রভুঙ্ক ঘরর ভুল ঠিক কথা বাঁচিবার শক্তি হে নারদর কাহি প্রভু।
1: আচ্ছা নারদ
0: প্রভু,
1: তুমি তো সবু কথারে ঠিক উপদেশ দেইথা, তেণু এ সমস্যার সমাধান পাই কোন কিছু উপায় নাই তুমি পাখে?
0: নারায়ণ নারায়ণ, উপায় অছি প্রভু।
1: উপায় যদি অছি তেবে কহুন কাইকি?
0: সে উপায় তো আপনক হাতরে হি অছি প্রভু।
1: মো হাতরে কোন তুমি কইবাকু চাউছো?
0: নারায়ণ নারায়ণ।